কয়বারা করে রং সব সুমচর সর্বাতন হো নাম পতিজের পে খুলে সোনা কই মহল্লা পেলা।